শ্রোতা, তাও অপ্রসন্ন লাগ রাইছা ইয়র লোকগীত গায়ক চি গোকুল বিষ্ট অর উনার দগড়ু কার্যক্রম আগিল আপ জানে জানে আপকার শোনান লাগ রিয়া দিওয়ান কনওয়ালক সরমাই ইয়র লোকগীত।